বিবিধ ভারতী গুয়াহাটিয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুয়া 9 বজাত এটিয়ার পর শুনবলে পাব ধারাবাহিক উপন্যাস পাঠর অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুয়াহাটিত প্রতি পুয়া 9 বজাত FM এন্ডর 100.1।

0: খুব সুন্দরকৈ গীতটি পরিবেশন করিলা প্রিয়শ্রোতা। ন প্রতিভা অনুষ্ঠানটির নির্ধারিত সময় শেষ হয়ে অহার লগেলগে অনুষ্ঠানটির পর মই শ্রুতি ইমানতে বিদায় লৈছো। নমস্কার।
1: ইমানপরে শ্রোতাসকলে ন প্রতিভা অনুষ্ঠানটি শুনিলে। আজির অনুষ্ঠানত অতিথিরূপে উপস্থিত আছিল উদীয়মান কণ্ঠশিল্পী অনামিকা দাস। অনুষ্ঠানটি রাত ধরিলে শ্রুতি ডেকায়।

উৎসাহ পায়। উপন্যাস বা গল্প প্রতি আপনার উচ্চ আগ্রহ আছে, বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM 100.8।

0: আকাশবাণীর বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাক চাপক
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটো হৈছে
1: 6900453528
0: আকাশবাণী গুৱাহাটী সৰ্বক্ষণ সৰ্বত্ৰ